कि मौसम के समाचार vanmiddag trekken vanuit het zuidwesten buien over het land. Vooral landinwaarts kunnen buien stevig uitpakken met kans op onweer en zware windstoten. Het wordt dus een 19 tot 23 graden. Je weekend kunt op zondag het dus door de maximum temperatuur 22 graden rega. Uske baad zondag, रविवार को भी 22 करारे 22 और वीकेंड के बाद सोमवार को 20 मंगलवार को 20 और बुधवार को भी 20 करारे होने वाला है।